নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রমকু। কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনারে মু সুচিস্মিতা। শ্রোতা বন্ধু, আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রমরে রহিছে স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা, উচ্চ রক্তচাপ ও এহার প্রতিকার এবং স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা।

0: শ্রোতা বন্ধু, সুস্থ জীবন পাই স্বাস্থ্যর যত্ন অত্যন্ত জরুরি। মাত্র বর্তমানের ব্যস্তবহুল জীবনচর্যা ভিতরে নিজের স্বাস্থ্য প্রতি আমি যেতিকি যত্নবান হওয়া কথা, আম ভিতর কেহি কেহি সেতিকি যত্নবান হইপারু নাহান্তি। যৌথিপাই নিতিদিনিয়া জীবনরে নানা প্রকারর স্বাস্থ্য সমস্যাকু সামনা করিবাকু পড়ুছি। তেণু প্রথমরু নিজের স্বাস্থ্য প্রতি প্রত্যেকে যত্নবান হইপারিলে, সন্তুলিত খাদ্যপেয় প্রতি সচেতন হইপারিলে, শৃঙ্খলিত জীবনশৈলীকু আপণাই পারিলে শরীর সুস্থ রহিবা সহিত অতিবাহিত করিহেব এক নিরাময় জীবন। আউ সেতেবেলে অনুভব করিহেব শৃঙ্খলিত জীবনশৈলী হি সুস্থ জীবনর মানদণ্ড। শ্রোতাবন্ধু, প্রতিবর্ষ মে মাস 17 তারিখরে ওয়ার্ল্ড হাইপরটেনশন ডে বা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়ে চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় রয়েছে কন্ট্রোলিং হাইপরটেনশন টুগেদর, চেক ইয়োর ব্লড প্রেসর রেগুলারলি, ডিফিট দ সাইলেন্ট কিলর, অথবা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ পাই একাঠি হুয়ন্তু, নিয়মিত ভাবে আপনার রক্তচাপ যাঞ্চ করন্তু, নীরব ঘাতককু পরাস্ত করন্তু। এহাকু দৃষ্টিরে রখি আজির স্বাস্থ্যভিত্তিক আলোচনার বিষয় রয়েছে উচ্চ রক্তচাপ ও এহার প্রতিকার। এ বিষয়ে আলোচনা করা আম সহিত অছন্তি ইস্পাত জেনারেল হসপিটাল রাউরকেলার মেডিসিন বিভাগর বিশেষজ্ঞা ডাক্তার মোনালিসা মহান্তি।
1: ম্যাডাম নমস্কার।
2: নমস্কার,
1: আমার এই কার্যক্রমকে আপনার স্বাগত করুছু।
2: ধন্যবাদ
1: ম্যাডাম। প্রতিবর্ষ মে মাস 17 তারিখে ওয়ার্ল্ড হাইপরটেনশন ডে বা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা যাইথায়। এই দিবস পালনর লক্ষ্য কোন, এ বিষয়ে কিছু কহিবে?
2: ওয়ার্ল্ড হাইপরটেনশন ডে যে উচ্চ রক্তচাপ দিবস, এটা 2005 রে স্টার্ট হইছিল। তার সেতলে থিম ছিল নো ইয়োর নাম্বার, মানে আপনার ব্লাড প্রেসার কেতে রহুছি আপনার নিজে জানিবা কথা। আছে প্রথমে 24টা কন্ট্রিজ পার্টিসিপেট করছিলে WHO তরফ, যেটা কি এবে বড়ি সারলানি। আছে বেসিক্যালি এটা স্টার্ট হয়েছিল কি আমার যেতে বি লোক মানে অছন্তি, যোমানকু কিছি নলেজ নাহি কি হাইপারটেনশনটা কোন, যে উচ্চ রক্তচাপটা কোন, কি কেতে নর্মাল রহিবা কথা, কি আজিকা দিনরে এটা কেতে ইম্পর্টেন্ট ও কাহিন কি ইম্পর্টেন্ট আমপাই। তো এটা তাঙ্ক পাই হেছিল কি সেমানে যেমতি জানিবে কি উচ্চ রক্তচাপর মানেটা কোন, ইয়ার ইম্পর্টেন্স কোন, মানে কাহিনকি আমাকে জানিয়া কথা কি উচ্চ রক্তচাপ হলে কোন করিবা কথা, আর ইয়ার যে মেডিকাল কমপ্লিকেশনটা কোন, আর কেতেবেলে আমি মেডিসিন নেলে কি ডক্টর পাখু যিবা কথা,
1: আজ্ঞা,
2: সো দ্যাট আমি ভালো কি আগরু যে কমপ্লিকেশন আছে সেটাকে অ্যাভয়েড করি পারিবা,
1: আজ্ঞা,
2: আর এটা করিবা দ্বারা যেমতি আমার লাইফ এক্সপেক্টেন্সিটা বড়িব।
1: ম্যাডাম এইটি কহিবে রক্তচাপ কোন, শরীরে এহা কিপরি ভাবে কাম করি থাকে?
2: যে রক্তচাপ মানে ব্লাড প্রেসার, সেটা হল আমার দুই প্রকার থাকে, গোটে উপরটা যেটা আমি সিস্টোলিক কহু, যেটা তলটা যেটা আমি ডায়াস্টোলিক ব্লাড প্রেসার কহু। তো এটা হল যে আমার নর্মাল হার্টর কন্ট্রাকশন ও রিল্যাক্সেশন হুয়ে, সেই টাইমে যে আমার আর্টারিজ আছে সেইথিরে যে প্রেসারটা দেখা যায় তাকে কুহতি রক্তচাপ। তো এটা মানে উপরটা সবুলে আমার রহিবা কথা 120, আর তলটা 80 রহিবা কথা নর্মাল যেটা আমি কহু।
1: তবে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কইলে কোন বুঝিবা, এর কিছু প্রকারভেদ রহিছে কি?
2: হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ মানে আপনকর দেহরে যেমতি নর্মাল ব্লাড প্রেসার যেতিকে আছে তাঠু আমার যদি উপর ও তল ব্লাড প্রেসারটা বেশি রহিলা, রক্তচাপ বেশি রহিলা, তাহলে সেটাকে আমি হাইপারটেনশন কহিবা।
1: আজ্ঞা,
2: যেটা আমি সুস্থ লোকঙ্ক মধ্যে যেটা আমি JNC 8 গোটে অছি তা হিসাবে এবে যে নূয়া গাইডলাইন অছি সেইথিরে হেলা সুস্থ রক্তচাপ মানে 120/80 কিংবা তা তলে, তা তলে মানে 100/60 হেলা কি 110/70 90 যাকে আমি নর্মাল মানি পারিবা। যদি সেটা 90/60 মানে তলটা যদি 60 তলকু, আর উপরটা যদি 90 তলকু হোচি সেটা লো ব্লাড প্রেসার রে যিবো। আর যদি সেটা আমার হোচি 130/80 কিংবা তা উপরে, মানে যেমতি কি 140/90 রু 99 যদি রহিলা, সেটা আমি স্টেজ 1 হাইপারটেনশন কহু। আর 160/100 রু বেশি রহিলে স্টেজ 2 হাইপারটেনশন, আর 120 রু 139 ভিতরে, আর 80 রু 89 ভিতরে রহিলে সেটা আমি যে প্রি হাইপারটেনশন কহু মানে যদি আপনার বিপি 120-140 ভিতরে রুচি তা মানে বহু সম্ভাবনা কি আপনার আগুক যাই কি হাই ব্লড প্রেসর হবার চান্সটা রহব তো সেই টাইমে যদি আমরা ডক্টরের পাখু যা তাহলে সেটা গোটে উচিত ডিসিশন হব
1: ম্যাডাম তবে কহবে উচ্চ রক্তচাপ ভাল স্থিতি কেতবে দেখা দিয়ে থাকে এহা মারাত্মক হবার সম্ভাবনা থাকে কি
2: আমার রক্তচাপ যে হচ্ছে সেটা হল আমার দুই টাইপর থাকে গোটে হল প্রাইমারি হাইপারটেনশন উচ্চ রক্তচাপ আর গোটে হল সেকেন্ডারি হাইপারটেনশন প্রাইমারি মানে এটা থাকে ইডিওপ্যাথিক মানে এটার কিছু কারণ নথায় কিন্তু যেটা আমি কমনলি দেখু এজ সহিত লোক মানকর রক্তচাপ আসি যায় কিন্তু কিছু কারণ নথিব টেস্ট ফ্রেস সবু নর্মাল থিব আপনার কিন্তু আপনার থিব উচ্চ রক্তচাপ তো এটা যে হলো সেটা হল প্রাইমারি হাইপারটেনশন
1: আজ্ঞা
2: আর সেকেন্ডারি হাইপারটেনশন যেটা আমি কহু বহুত কম দেখা যায় এটা এটা ইয়ং লোক মানকর বি দেখা যাই পারিব ওল্ড বুড়া বুড়িঙ্কর বি দেখা যাই পারিব 20 বর্ষর পিলার বি দেখা যাই পারিব যদি আপনকো কিছি প্রি এক্সিস্টিং রোগ আছে যেমন কি কিডনি প্রবলেম হেলা কি আপনকো থাইরয়েড আছে কি কিছি আমার কনজেনাইটাল ডিসঅর্ডার আছে যেটা কি এন্ডোক্রাইন প্রবলেম আছে সেইথরে দেখা যাব এটা সেকেন্ডারি হাইপারটেনশন
1: আচ্ছা
2: যে রক্তচাপর যে আমি কহু যে হাইপারটেনশন এটা এথিপাই ইম্পর্টেন্ট কেন বহুত গুড়ায় কম্প্লিকেশন দেখা যাব যদি আমি ঠিক টাইমে বিপিটা কন্ট্রোল করিবা তাহলে যেমতি কি আপনার বিপি এটা হল সাইলেন্ট কিলর গোটে ব্লড প্রেসরটা ইয়ার কিছু বি লক্ষণ বহুত লোকের মধ্যে দেখা যায়নি লোক মানে সেইপাই ডক্টর পাখু আসতে কি জাঁ পারতে কি তাঁর ব্লড প্রেসরটা অনেক যে আসতে সেই টাইম বেড়ে ইয়ার হার্ট রেট প্রবলেম দেখা যাই থাকে চেস্ট পেন হি কি হার্ট রে কিছু তাঙ্কর হার্ট আটাক হেলা ভাল হলে সেই টাইম রে যেতলে হসপিটাল আসতে জনা পড়ে কি হ আমক ব্লড প্রেসার আছে কি আপনক ব্রেন স্ট্রোক হয়ে গলা প্যারালিসিস হেলা ভাল আসলে ডাইরেক্টলি আসতে কি হ তারপরে জনা পড়ে হ এটা ব্লড প্রেসার আছে কিন্তু সেই টাইম যে আপনকর সব কমপ্লিকেশন হয়ে যাই থাকে
1: আচ্ছা
2: তো এটার কিছু লক্ষণ এমতি নাহি হেডেক হুয়ে বহুত থর কিন্তু সেইটা বি বহুত কম লোকক মধ্যে দেখা যায় কি আপনকর মুন্ড বিন্ধিব নলে আপন মুন্ড বুলেইব হার্ট প্রবলেম রে সডেনলি আপনার ছাতি ধড়ধড় হব এরিথমিয়া যে আমি কহু নহলে আপনার গোড় হাত ফুলিব নিঃশ্বাস নেওয়া পাই কষ্ট হব যেটা আমি হার্ট ফেলিয়র কহু বহু কমনলি দেখা যায় উচ্চ রক্তচাপ কমপ্লিকেশন এটা নহলে আপনার হার্ট স্ট্রোক যদি ব্লড প্রেসর আছে সেটা গোটে রিস্ক ফ্যাক্টর হার্ট স্ট্রোক পাইকে সেমতি ব্রেন স্ট্রোক হয়ে গলা ব্রেন স্ট্রোক রে বি যে প্যারালিসিস কহু ব্লিডিং হয়েযাব ব্রেন রে নহলে ব্রেন ক্লটিং হয়েযাব এটা বি গোটে উচ্চ রক্তচাপর কমপ্লিকেশন তারপরে আপনার আখি আখি কেবে কেবে ঝাপসা দেখা যাই পারিব কিন্তু সেটা বি সমস্ত দেখা যায়নি যদি আমার ব্লড প্রেসর বহু দিন যে কন্ট্রোল হেলানি 5 বর্ষ 6 বর্ষ আমি ডক্টর পাখু যাইনু কি আমি জনা নাহি তবে কেবে কেবে হুয়ে রেটিনারে প্রবলেম আমার রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যায় কি বহু জিনিস আখিরে প্রবলেম তো সেইটা বি গোটে কমপ্লিকেশন তারপরে আপনার কিডনি যদি বহু দিন যে ব্লড প্রেসরটা কন্ট্রোল হুয়েনি তাহলে কিডনি উপরে বি এফেক্ট পড়ি থাকে আর কিডনি খারাপ হলে যেমন গোড় ফুলিবা আপনার পরিশ্রা নহবা নিঃশ্বাস নেওয়া পাই কষ্ট হবা এই সব জিনিস দেখা যাই
1: তবে উচ্চ রক্তচাপ মারাত্মক হবার সম্ভাবনা নিশ্চয় থাকে
2: মু এবে কহিলি এতে সব কমপ্লিকেশন আছে আমার হার্ট কিডনি আমার সব মেজর যে অর্গান যেটা আমার বডি কু সাপোর্ট করতে এই সবুরে প্রভাব পড়ে উচ্চ রক্তচাপর
1: তবে ম্যাডাম কহিবে উচ্চ রক্তচাপ কেউ মানুষ হবার সম্ভাবনা রয়েছে এহা এক বংশগত রোগ কি
2: যেমিতি কি মু এবে কহিলি গোটে থাকে আমার প্রাইমারি হাইপারটেনশন সেটা তো আপনার কাহাকু বি হয়ে পারিব কিন্তু যেমতি এজ আমার বড়ি চালিব আপনার ঘরে যদি মা কি বাপা জনক অছি তাহলে যদি আমি বি এজ হেলা পরে আমাকে বি রহিবার বেশি সম্ভাবনা রহুছি নহলে যদি আপনার আগরু কিডনি প্রবলেম অছি কিংবা আগরু কিছি এন্ডোক্রাইন প্রবলেম অছি তাহলে সেইথরে বি বেশি রিস্ক রহিব যেমতি ডায়াবেটিস লোক মানক দেহরে দেখা যায় কি সেমানক আগু যায় কি ব্লাড প্রেসার ডায়াবেটিস দুইটা একা সঙ্গে হি থাকে
1: আচ্ছা
2: এই সব লোককে টিকে সচেতন রহবা কথা প্লাস উইথ এজ মানে আপনার যদি 30 বর্ষ উপরে আপনার নিহাতি ভাবে নিজের ব্লড প্রেসারটা চেক করাইবে আর যদি আপনার মোটাপা আছে মানে ওবেসিটি যেটা আমি কহুছ সেই সব লোককে বেশি সচেতন রহবা কথা কেন মোটাপারে আজকাল ওবেসিটি সাংরে হাইপারটেনশন ডায়াবেটিস ইনসুলিন রেজিস্টেন্স যে আমার কোলেস্ট্রল ঘরিকা বড়িবা এই সব জিনিস রিলেটেড এই সব লোক টিকে সচেতন রহবা কথা কিংবা যে স্মোকিং করছেন কি বারম্বার মদ পিউছেন রেগুলারলি সেমানক মধ্যে বি এই বিপি বড়িবার বেশি সম্ভাবনা রয়েছে আর এটা বংশগত হ্যাঁ কহিপারিবে কিন্তু মানে যেমন কি আপনার বাপা মাঙ্ক ভিতরে জনক থিলে কি কিংবা দুই জনক থিলে আপনার রিস্কটা বড়ি যাব এমতি নাহি কি আপনার হব যদি আপনার লাইফস্টাইল মেনটেন করলে হইপারে কি আপনার ন হইপারে কিন্তু এর রিস্ক ফ্যাক্টরটা যেটা বড়ি যায়
1: তবে জনে উচ্চ রক্তচাপরে পীড়িত বলে কেমিতি জানিবা এর লক্ষণ সব কোন রহিছে
2: এটা যেমন আগরু বি কহিলি এটা সাইলেন্ট কিলার ମାନେ 90% ଲୋକଙ୍କୁ କିଛି ଲକ୍ଷଣ ହିଁ ଦେଖାଯାଏନି, ସେଥିପାଇଁ ବୋଧ ହୁଏ ଲୋକମାନେ ଡକ୍ଟରଙ୍କ ପାଖକୁ ଆସୁ ଆସୁ ବହୁତ ଲେଟ୍ କରିଦିଅନ୍ତି। କିନ୍ତୁ କିଛିଟା ଅଛି ଯେମିତିକି ଆପଣଙ୍କ ଭିଜୁଆଲ ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ ହବ, ଯେମିତି ଆଖିରେ ଝାପ୍ତା ଝାପ୍ତା କେବେ କେବେ ଦେଖାଯିବ, ମୁଣ୍ଡରେ ହେଡେକ୍ ହବ ମାନେ ଆପଣଙ୍କ ମୁଣ୍ଡ ବିନ୍ଧିବ, ରାତିରେ ନିଦ ନ ହବା କିମ୍ବା ଆପଣଙ୍କ ମୁଣ୍ଡ ବୁଲେଇବ, କେବେ କେବେ ଛାତି ବଥା ହବ, ଏଇସବୁ ବେଗ୍ ସିମ୍ପଟମ୍ ଥାଏ। କିନ୍ତୁ 90% ଯେମିତି ମୁଁ କହିଲି ଲୋକଙ୍କୁ କିଛି ସିମ୍ପଟମ୍ ହିଁ ଆସେନି, ତ ସେଥିପାଇଁ ବୋଧ ହୁଏ ସେମାନେ ରୁଟିନ୍ ଟେଷ୍ଟରେ ଆମକୁ ଦେଖାଯାଏ କି ହଁ ୟାଙ୍କର ବିପି ଅଛି କି କିଛି, କିନ୍ତୁ ଲୋକଙ୍କୁ କିଛି ଫିଲ୍ ହୁଏନି। ଆଉ ତେବେ ଫିଲ୍ ହୁଏ ଯେବେ ଆପଣଙ୍କ ଅଲରେଡି ହାର୍ଟରେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଆସିଯାଏ କିମ୍ବା ଆପଣଙ୍କ ଷ୍ଟ୍ରୋକ୍ ହେଇଗଲା, ପାରାଲିସିସ୍ ହେଇଗଲା, ତେବେ ଲୋକଙ୍କୁ ଜଣାପଡେ କି ହଁ ଅଛି ଆମର ବ୍ଲଡ୍ ପ୍ରେସର।
1: ଏଇଠି ଆଉ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ପଚାରିବାକୁ ଚାହିଁବି, ଉଚ୍ଚ ରକ୍ତଚାପରେ ପୀଡିତା ଗର୍ଭବତୀ ମହିଳା ଶିଶୁକୁ ଜନ୍ମ ଦେବା ପରେ ନବଜାତ ଶିଶୁ ଉଚ୍ଚ ରକ୍ତଚାପରେ ପୀଡିତ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଥାଏ କି?
2: ସେଇଟା ତ ଡାଇରେକ୍ଟଲି ରହିନଥାଏ, କିନ୍ତୁ ଯଦି ଗୋଟେ ଗର୍ଭବତୀ ମହିଳା ଉଚ୍ଚ ରକ୍ତଚାପରେ ପୀଡିତ ହୁଅନ୍ତି, ଯୋଉଟା ଆମେ ପ୍ରି ଏକ୍ଲାମ୍ସିଆ ଆଉ ଏକ୍ଲାମ୍ସିଆ କହୁ, ତେବେ ତାଙ୍କ ଡେଲିଭରିରେ ବହୁତ କମ୍ପ୍ଲିକେସନ ଆସେ। ମାନେ ଯଦି ସେମାନେ ଆଗରୁ ଦେଖେଇ ନଥାନ୍ତି ତାଙ୍କ ଡକ୍ଟରକୁ କି ଆଗରୁ ତାଙ୍କୁ ଜଣା ନଥାଏ, ତାଙ୍କର ଯେମିତି ଲକ୍ଷଣ ଥାଏ ପାଦ ଫୁଲିବା, ୟୁରିନ୍ରେ ଟିକେ ପ୍ରୋଟିନ୍ ଯିବା କି ତାଙ୍କୁ ଧଇଁଫଇଁ ଲାଗିବା ପ୍ରେଗନେନ୍ସି ବେଳେ, ତ ସେମାନଙ୍କୁ ନିଶ୍ଚୟ ନିଜ ଡକ୍ଟରଙ୍କୁ ଯାଇକି ଦେଖେଇବା କଥା ରୁଟିନ୍ ଚେକଅପ୍ରେ, କାହିଁକିନା ଏଇଟା ରୁଟିନ୍ ଚେକଅପ୍ରେ ଧରା ପଡିଯାଏ ଆରାମସେ। ଆଉ ଯଦି ତାଙ୍କର ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ କଣ୍ଟ୍ରୋଲ ହେଇନଥାଏ ପ୍ରେଗନେନ୍ସି ଟାଇମ୍ରେ, ଯୋଉଟା ଡେଲିଭରି ଟାଇମ୍ରେ ତାଙ୍କୁ ବହୁତ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହୁଏ, କାହିଁକିନା ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ ଥିଲେ ପ୍ରିମେଚୁଅର ଡେଲିଭରି ମାନେ ଯେତିକି ଡେଟ୍ ଥିବ ତା ଆଗରୁ ଶିଶୁର ଜନ୍ମ ହେଇଯିବ, କିମ୍ବା ଯୋଉ ଆପଣଙ୍କ କୁହନ୍ତି ସିଜର ମାନେ ଯୋଉ ଝଟକା ମାରେ ମିର୍ଗିତ ଦ୍ୱାରା ସେଇଟା ପଡିପାରେ, ଏଇସବୁ କମ୍ପ୍ଲିକେସନ ହେଲେ ଶିଶୁ ଉପରେ ଡାଇରେକ୍ଟଲି ଏହାର ପ୍ରଭାବ ପଡେ। ଶିଶୁର ମେଣ୍ଟାଲ ଡେଭଲପମେଣ୍ଟରେ ପ୍ରୋବ୍ଲେମ ହୁଏ, ଶିଶୁର ଗ୍ରୋଥରେ ପ୍ରୋବ୍ଲେମ ହୁଏ, ଶିଶୁ ଆଗରୁ ଜନ୍ମ ହେଇଗଲେ ତାର ରେସ୍ପିରେଟରି ଯୋଉ ଆପଣ ନିଶ୍ୱାସ ନେବା ପାଇଁ ପ୍ରୋବ୍ଲେମ ହୁଏ, କାହିଁକିନା ସବୁ ମଚ୍ୟୁର ହେଇନଥାଏ ଅର୍ଗେନ। ତ ଏଇସବୁ ଇନଡାଇରେକ୍ଟ ପ୍ରଭାବ ଶିଶୁ ଉପରେ ପଡେ।
1: ତେବେ ଏଇ ଉଚ୍ଚ ରକ୍ତଚାପର ଚିକିତ୍ସା ବିଷୟରେ ଟିକେ କହିବେ, ଏହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆରୋଗ୍ୟ ସାଧ୍ୟ କି?
2: ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆରୋଗ୍ୟ ସାଧ୍ୟ ତ ନୁହେଁ, କିନ୍ତୁ ଆମେ କଣ୍ଟ୍ରୋଲରେ ରଖିପାରିବା ଆମ ବ୍ଲଡ୍ ପ୍ରେସର ଯୋଉଟା ନର୍ମାଲ ଅଛି 120/80, କିମ୍ବା ଯୋଉମାନେ ପ୍ରି ହାଇପରଟେନସନ ଯାଉଛନ୍ତି ସେମାନେ ଆଗକୁ କେମିତି ନିଜର ଲାଇଫ ଷ୍ଟାଇଲଟା ମଡିଫାଏ କଲେ ଆଗକୁ ତାଙ୍କର କିଛି ଏମିତି କମ୍ପ୍ଲିକେସନ, ଯୋଉ ହାଇପରଟେନସନ ଯେତିକି କମ୍ପ୍ଲିକେସନ କହିଲି ଆମେ ଏଇସବୁ ଜିନିଷ ପ୍ରିଭେଣ୍ଟ କରିପାରିବା। ଯେମିତିକି ଏବେ ଯୋଉ ଅଛି ଲାଇଫ ଷ୍ଟାଇଲ ମଡିଫିକେସନ, ଯେହେତୁ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଆଜିକାଲିର ଲାଇଫରେ ସମସ୍ତେ ବହୁତ ବିଜି ରହୁଛନ୍ତି, ଆମେ ସମସ୍ତେ ଦୌଡ଼ିବାରେ ଲାଗିଛୁ, ଷ୍ଟ୍ରେସ୍ ବହୁତ ବଢିଯାଇଛି ଆଗ ଭଳିଆ ନାହିଁ, ତ ସେଥିପାଇଁ ଏଇଟା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କି ଆମେ ନିଜ ଲାଇଫ ଷ୍ଟାଇଲ ଯେତିକି ଟାଇମ୍ ଆମ ପାଖେ ଅଛି ଆମେ ସେଇଟା କେମିତି ବେଶୀ ୟୁଟିଲାଇଜ କରିକି ଆମ ଲାଇଫ ଷ୍ଟାଇଲଟା ମଡିଫାଏ କରିବା। ଯେମିତିକି ଗୋଟେ ଜିନିଷ କୁହାଯାଏ ଡ୍ୟାଶ ଡାଏଟ, ମାନେ ଡାଏଟ ଯୋଉଟା ଅଛି ସେଇଟା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଆଉ ହାଇପରଟେନସନ ପାଇଁ ଆମେ ଡ୍ୟାଶ ଡାଏଟ ଯୋଉ ଆମର ଅଛି ଗୋଟେ, ସେଟା ହେଲା ଡାଏଟ୍ରି ଆପ୍ରୋଚ ଟୁ ଷ୍ଟପ୍ ହାଇପରଟେନସନ, ମାନେ ସେଇ ତା ହିସାବରେ ଆମକୁ ଲୁଣ ସବୁଠୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ହେଲା ଲୁଣ କେମିତି ଆମେ କମ୍ କରିବା ଖାଦ୍ୟରେ।
1: ଆଜ୍ଞା,
2: ତ ଲୁଣ ଆମକୁ ଅଲମୋଷ୍ଟ 5 grams per day ନବା କଥା, ସେଟା ହେଲା ଯୋଉ ଗୋଟେ ଚାମଚ ଅଛି ଟିସ୍ପୁନ ତାର ଅଲମୋଷ୍ଟ 1/2 teaspoon କିମ୍ବା 2/3 teaspoon ନବା କଥା ପୁରା ଦିନରେ, ତ ସେଇଟା ହେଲା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଆଉ ଲୁଣ କହିଲେ ଖାଲି ଖାଦ୍ୟରେ ଯୋଉ ଲୁଣ ସେଇଟା ନୁହେଁ, ଆପଣଙ୍କ ପ୍ୟାକେଜ ଫୁଡ୍ ଯୋଉଟା ଆଜିକାଲି ଛୁଆମାନେ ବହୁତ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି, ଚିପ୍ସ ହେଇଗଲା, ବିସ୍କିଟ୍ ହେଇଗଲା, ବେକରୀ ପ୍ରଡକ୍ଟ ହେଇଗଲା, ଫ୍ରୋଜେନ୍ ଫୁଡ୍ ହେଇଗଲା, ଏଇସବୁରେ ଲୁଣର ମାତ୍ରା ବହୁତ ଥାଏ। ତ ଏଇସବୁ ଜିନିଷ ଯେମିତି ଆମେ ଆମ ଡାଏଟ୍ରୁ ଟିକେ ହଟେଇ ପାରିବା, ଏଇସବୁ ନ ଖାଇକି ଘରେ ରନ୍ଧା ହେଇଥିବା ଜିନିଷ, ଫ୍ରେଶ୍ ଜିନିଷ ଛୁଆମାନଙ୍କୁ ପ୍ରୋଭାଇଡ୍ କରିବା, ଫ୍ରୁଟ୍ସ ଆଉ ଭେଜିଟେବଲ ଯେତେ ଆପଣ କଲରଫୁଲ ଫ୍ରୁଟ୍ସ ଆଉ ଭେଜିଟେବଲ ଖାଇପାରିବେ ସେଇଟା ସବୁଠୁ ବଢିଆ, କାହିଁକିନା ସେଥିରେ ବହୁତ ଆଣ୍ଟି ଅକ୍ସିଡେଣ୍ଟ ଥାଏ ଯୋଉଟା ଆମ ବଡି ପାଇଁ ବହୁତ ଭଲ। ପ୍ଲସ୍ ତା ସାଙ୍ଗେ ଆମେ ଲିନ୍ ମିଟ୍ କହିଲେ ଆପଣଙ୍କ ଚିକେନ୍ ହେଇଗଲା କି ମାଛ ହେଇଗଲା, ଏଇଟା ହେଲା ଭଲ ମିଟ୍ ଯୋଉଥିରେ କି ଫ୍ୟାଟ୍ର ଅଂଶ କମ୍ ଥାଏ, ତ ଏଇଟା ଆପଣ ଖାଇପାରିବେ। ନଟ୍ସ ହେଇଗଲା, ନଟ୍ ମାନେ ଯୋଉ କାଜୁ ହେଇଗଲା, ବାଦାମ ହେଇଗଲା, ଯୋଉ ଅଖରୋଟ ହେଇଗଲା, ଏଇଗୁଡା ସବୁ ଯେତିକି ଖାଇବେ ଏଥିରେ ଯୋଉ ଫ୍ୟାଟି ଆସିଡ୍ ଥାଏ ଏଗୁଡା ଭଲ ଫ୍ୟାଟି ଆସିଡ୍, ତ ବଡିକୁ ଏଇଟା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଏଇଟା ଖାଇବେ। ଆଭଏଡ୍ କରିବା ଭିତରେ ଆପଣ ଆଭଏଡ୍ କରିବେ ରେଡ୍ ମିଟ୍ ଯୋଉଟା ମାଂସ କହୁଛୁ ଆମେ, ମଟନ୍ କି ଫୁଲ୍ ଫ୍ୟାଟ୍ ମିଲ୍କ ମାନେ ଯୋଉଟା ପୁରା ତର ବାହାରି ନଥିବ ଯୋଉ କ୍ଷୀରରୁ, ସେମିତିଆ କ୍ଷୀର କି ଡେରି ପ୍ରଡକ୍ଟ।

শ্রোতাবন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। এথিরে রয়েছে এইচপিভি টিকাকরণ অভিযান 2026 সম্পর্কে। জাতীয় এইচপিভি টিকাকরণ অভিযান 28 ফেব্রুয়ারি রু 31 মই 2026 পর্যন্ত জারি রয়েছে। ভারতের মহিলামানক মধ্যে দেখা যাওতিবা বিভিন্ন কর্কট রোগ মধ্যরু জরায়ু গ্রীবা কর্কট বা সার্ভিকাল ক্যান্সার দ্বিতীয় প্রমুখ কারণ অটে। এর প্রতিরোধ পাই এইচপিভি টিকাকরণ জরুরি। এইচপিভি টিকা জরায়ু গ্রীবা কর্কটর মুখ্য কারণ সাজুথিবা হিউম্যান পাপিলোমা ভাইরস সংক্রমণরু সুরক্ষা দেইথায়। এই টিকা গোটিয়ে মাত্রা 0.5 মিলি বাম হাতর উপরিভাগরে মাংসপেশীরে দিয়া যায়। এই গোটিয়ে মাত্রা যথেষ্ট সুরক্ষা প্রদান করে। বর্তমান এই টিকা কেবল 14-15 বর্ষ বয়সর সুস্থ কিশোরী মানুষ দিয়া যাচ্ছি, যেমানক 14 পুরিছি কিন্তু 15 পুরি নাহি। টিকা নেবা পরে কিশোরীকু 30 মিনিট টিকাদান কেন্দ্রে পর্যবেক্ষণরে রাখিবা দরকার। টিকা নেবা পরে সামান্য কষ্ট বা জ্বর হেবা স্বাভাবিক, যাহা 2-3 দিনরে ভালো হয়ে যায়। গুরুতর সমস্যা প্রায়তঃ হুয়ে নাহি। যদি জনে কিশোরী পূর্বরু যে কোনোসি এইচপিভি টিকা নেইছন্তি, তেবে তাঁকু এই অভিযানরে পুনি থরে টিকা নেবার আবশ্যকতা নাহি, সে পূর্বরু হি সুরক্ষিত অছন্তি। এই টিকা 14 বর্ষ বয়সর সমস্ত কিশোরীঙ্ক পাই সরকারি স্বাস্থ্য কেন্দ্রমানকরে বিনামূল্যরে উপলব্ধ। আপনক কিশোরীর এইচপিভি টিকাকরণ পাই ইউউইন পোর্টালে পঞ্জীকরণ করান্তু। অধিক সূচনা পাই আপনক নিকটস্থ স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, সরকারি স্বাস্থ্যকেন্দ্র সহ যোগাযোগ করন্তু।

শ্রোতা বন্ধু, এই থিলা আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রম। তেবে শ্রোতা বন্ধু, আজির অধ্যায় সম্পর্কে মতামত লেখিবাকু জমারু ভুলিবেনি। আমার ঠিকনা স্বাস্থ্য ও জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তেবে শ্রোতা বন্ধু, আজি পাই এতিকিরে রহুছু। নমস্কার।

0: 3085 চিন্ময় বিদ্যালয় সফলতার অনন্য শিক্ষালয়।
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতাবন্ধু শুণুচার হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীতের কতোটি চলচ্চিত্রর গীত গীতটি শুণবা জোর মজায় সোর চলচ্চিত্রর।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনেছেন এফএম বেন্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতা বন্ধু শুনেছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীতের কতটি চলচ্চিত্রর গীত পরবর্তী গীতটি শুণবা হম সাথ সাথ চলচ্চিত্র।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। আমার কার্যক্রম প্রসারিত হচ্ছে FM ব্যান্ডে 102.6 MHz যোগে। বর্তমান প্রসার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 391তম ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহ শেষ হল আজির হিন্দি ভক্তি গীতর কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা, সময় বর্তমান সন্ধ্যা 6টা বাজি 20 মিনিট হওয়া যাচ্ছি। এবে শুনন্তু সংস্কৃতরে সংবাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লিরু।

0: ব্যবস্থা জারি রহবা। ইতার উত্তরর গন্তি দিন মানকর বাবদে সূচনা ই ক্ষেপে উত্তর ঘোষণা করা যা বলে শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাঢ়ী কহিছন।
1: মই মাস 11 তারিখ 2026 মশিয়া এবং আসন্তা কালি মই মাস 12 তারিখ 2 দিন ধরে চালিব এবং আসন্তা সপ্তাহে পুনি আমি কমান্ডর এবং সেবক নিজং সা বার্তালাপ করি কি যাহা নতুন নির্ঘণ্ট প্রস্তুত করিব। এই সময় ভিতরে যাহা বি পূর্ববত যে নিয়ম কানুন থিলা সেই হিসাবে হব, তো শ্রদ্ধালু মানে বাহার কাঠে দর্শন করিবে, মহাপ্রভুঙ্কর নীতিকান্তরে কোনসি প্রকার অসুবিধা হব নাই।
0: বরগড় জেলা না বরগড় নিয়ন্ত্রিত বাজার কমিটির গুড়েসিরা বাজার পরিসন্ন ডালুয়া ধানগিনা আস্থানু মূল হইছে। বিধায়ক অশ্বিনী কুমার ষড়ঙ্গী ধানগিনার শুভারম্ভ করিছন। ই অবসরে কেতেজন চাষীঙ্ক ঠানু ধানগিনা যাইথিলা, আউ চারজন চাষীঙ্কু প্যাক্স আউ আরএমসি তরফু সম্মানিত করা যাইথিলা। কার্যক্রম থি গুড়েসিরা, পথল্লা, গোবিন্দপুর, চকরকেন গ্রাম পঞ্চায়েতর সোহেনু এতকা চাষী যোগ দেইথিলে। আকাশবাণীর 90 বছর পূর্তি অবসরে আইবাকাল আকাশবাণী সম্বলপুর কেন্দ্র তরফ লোকসঙ্গীত সমারোহ নূয়া 90র আয়োজন করা যাচ্ছে। সম্বলপুর তপস্বিনী প্রেক্ষালয়ন বেলবুড়র 6:30 বজে হবার কিথিবার সমারোহটি আকাশবাণীর স্বীকৃতিপ্রাপ্ত কলাকার মানে লোকনাচ আউ লোকগীত পরিবেশন করবে। পশ্চিম ওড়িশার ভিন ভিন জিলান জিলাপাল আউ আরক্ষী অধীক্ষকঙ্কর যুগ্ম জনশুনানি শিবির আজ হয়েছে। সম্বলপুর জেলা জমেনকিরা ব্লক কার্যালয় ঠানে হইতিবার জনশুনানি শিবিরটি 72টা অভিযোগ আসিথিলা। রেডক্রস অধীনথি জনকু 50,000 টাকা সাহায্য বাবদে দিয়া যাইথিলা। বৌদ্ধ জেলা হরবঙ্গা পঞ্চায়েত সমিতি ন হইতিবার জনশুনানি শিবিরটি 73টা অভিযোগ আসিথিবার বেলে 29টার তুর্তি সমাধান করা যাইছে। দেবগড় জেলা তিলেইবণি ব্লক পঞ্চায়েত সমিতি সম্মিলনী কক্ষন হইতিবার শিবিরটি 18টা অভিযোগ আসিথিলা। বরগড় জেলা ভেড়েন পঞ্চায়েত সমিতি কার্যালয়ন হইতিবার অভিযোগ শুনানি শিবিরটি 59টা অভিযোগ আসিথিলা। সুবর্ণপুর জেলা বিনকা ব্লক মহদা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ন হইতিবার শুনানি শিবিরটি 105টা অভিযোগ আসিথিলা। সেতির ভিতরু 25টা সমস্যার তুর্তি সমাধান করা যাইথিলা। শিবিরমানকে জিলাপাল আর আরক্ষী অধীক্ষক মানে অভিযোগ মানকু গ্রহণ করিকরি তুর্তি সমাধান করবারকে বিভাগীয় অধিকারী মানকু নির্দেশ দেইছন। পানিপাগ দক্ষিণ আন্ডামান সাগর আউ তার পাখর ইলাকান সক্রিয় ঘূর্ণিবলয়ের প্রভাবটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ন লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আঞ্চলিক পানিপাগ কেন্দ্রর সূচনা অনুসারে ইতার প্রভাবটি রাইজে বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। আইবা 24 ঘন্টা ভিতরে চড়ক মারিগিরি বর্ষা হবা বলে রাজ্যর 20টা জেলাকে পানিপাগ কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখ্য খবর ফের ঘায়ে সোমনাথ অমৃত পর্ব 1000 বছর তক দেশবাসীঙ্কু প্রেরণা যোগাবা কহিলে প্রধানমন্ত্রী। ভিভিজি রামজি আইন আইবা জুলাই 1 তারিখ দেশে কার্যকরী হবার লাগি বাহারলা বিজ্ঞপ্তি। বরগড় জেলান আষ্ঠান মূল হেলা ডালুয়া ধানগিনা আউর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর নহিতিবার লঘুচাপর প্রভাবটি দেশর 20টা জেলান বর্ষার সম্ভাবনা। আজর আঞ্চলিক খবর ইন শেষ হেলা। জুহার।

0: मंगलू दादा जुहार जुहार
1: जुहार जुहार बिरसु भाई तुमके भी जुहार।
0: तो दुई भाई तो पहुंची गलान बैठकी के बोले बसिकी आरम्भ करमा का अमर बैठकी खेत खमार के।
1: बिल्कुल बिल्कुल बोले चासी भाई बहन मन के आगे जुहार भेट करी दऊ
0: होई।
1: बोले चासी भाई बहन मन आपण मन के आज कार्यक्रम स्वागत आरु
0: जुहार।
1: बोले आशा करू छु जे आपण मन भले भल थिबे आरु निजर चासबास मन के बढ़िया से करी पारु थिबे नि काय
0: होई। आरु अमरी बैठकी न जेन कथा मन पड़सी कि नुआ नुआ कथा मन के आनसु अमर चासी भाई बहन मन से कथा मन के सुनिकिरी नुआ नुआ कथा मन के जानी पारसन आरु चास करबार लागि एखेन अमर सबु भाई बहन मैंने पूरा मन देकर चाषबास करुछन हेथिर लागि तांकर इनकम टा बढ़ी जाइछे गा।
1: बिल्कुल गा। आरो तुम्हें तो जान छो कि चाषबास जदि आमे करमा बोले टिके दिमाग नहीं लगामा
0: होई।
1: आरो दिमाग लगामा बोले आमर जेन टेक्नोलॉजी मन के
0: होई
1: जेन जंत्रपाती माने आमर चाषबास लागि जेन बना है छे माने जेन उपकरण माने चाषबास रिलेटेड जेन टा है सेटा के आमे जदि आमर चाषबास थी नहीं लगामा
0: होई
1: बोले आमे जेन हिसाब रे पैसा रोजगार करबार कथा सेटा नहीं हुए
0: होई। आरु एखेन का अमर जन चासबासटा पूरा व्यवसायिक भीतिन होई जाई छे कहले चलबा। आरु ई बागिर जदि नहीं करबा बोले अमर चासबासटा भी से बागिर हे नहीं पारे। एक तो मूलिया समस्या बने करी अछे।
1: बिल्कुल
0: सबु गाने अछे सबु जगाने अछे तो तार दूरीकरण लागि कृषि यंत्रपाति मान के व्यवहार करमा। आरु एखेन तो केते रकम रो कृषि यंत्रपाति मान बाहरी छे तार हिसाब भी नहीं नो
1: होई। आरु एखेन देखबो जने चासिंग कर पाखे खाली गुटे मात्र जंत्रपाती एक्स्ट्रा जदि आसी गला बोले तार चास रे केते काय परिवर्तन हो छे जे सेटा के तमे मुजेन कथा एखन कहबी से थिरु अनुमान करबो जे केनसी गुटे गां रे जार संगे मुई कथा वार्ता हेथिले तमे धरो अमरी ई आखर पखर गां रो कथा है कि से खूब दिनु भाबुछे कि ई जेन कुडा खुसा जेन करसन जे
0: होई होई।
1: से जंत्रटा के आंती बोले बने करी चासबास हेई पारता
0: होई।
1: हेले जाइन छ तो तार दाम तो टिके थिबा नि हेले फेर अमर चासी भाई बहन मन कर लागि ई जेन 20,000 कि 30,000 सेटा भी बहुत बड़ कथा है सेटा के से माने निजर लाभ हिसाब रे नेसन बोले सेटा गुटे जंत्रपाती घिनबारे लागबा बोले तो असुविधा है
0: होई।
1: तो सेटा भाभी भाभी बहुत वर्ष चली गला नो किंतु इजन 2025 गोला बछर साहस करले आरो इजन आगे मान कर संगे कथा वार्ता हला बेलकु जना पड़ला जे सेथिरे 50% रिहाती अछे
0: होई। तो
1: बोले से निजोर आधार कार्ड और जहा सब कागज पत्र माने लागसी सेटा दे करी सेटा कर देले हेले एका बेले तो नै गोले से पैसाटा किंतु सेटा अधा पैसा टा फेरी आइसी
0: होई।
1: तो सेटा फेरी आइला फेर अकाउंट के आरो सबुठ मजार कथा जेन मशीन टा से नै करी गोले
0: होई।
1: से मशीन रे चासोबास करी करी से जेन 3-4 मास जेन टा मिलला गोला बछर से थेरे ही से 30,000 टंका फेर
0: इनकम
1: हे गला माने ताटू केते बेसी हेला जे से आउ से थेरे बहुत खुश आउ से जंत्र टा फेर व्यवहार रे आसु छे
0: होई। तो
1: माने थोरे साहस करलो बेले सेटा केते केते बरस जाकर तमर सेटा तो निजर काम थे आएबा तो इटा हला कथा
0: होइगा। आरु जेन कृषि यंत्रपाति मान के जे मैं जेन व्यवहार करू छु कि नुआ करी अनमा घाय कानो सेटा खर्चा लागबा
1: होई होई
0: हेले तार फायदाटा केते गुण देबा तार हिसाब नै नो
1: होई। आरु ई जेन अमर तमे जनता कहलो नि के लेबर नै मिलबार तो लेबर फेर नि लागे
0: होई। तो
1: जोने निजे ही करबो बेले फेर हे जिबा नि हेले जदि तमर दुई तीनटा लागु थिले कुडा खुसा थी जोन के लगाई दलो से मशीन चलाला गुटे दुई घंटा रे तुमर केते काम हे जिबा
0: होई।
1: इटा हैला लाभर कथा हेले पैसा फेर बचला याडे काम फेर बेसी हैला
0: आरु इजन हॉल करबा लागि आगे हॉल फांदीगिरी हॉल करा होतला हेले गुटे दिने केते करा होतला आधा एकड़ करबाटा मुश्किल हे जाउतला आरु इजन ट्रैक्टर हैला कि पावर टिलर हैला इमान के व्यवहार कर देले घंटे थी केतनी केते आमे हॉल करिकिरी माटी के गुंडो करि पकउ छु।
1: बिल्कुल बिल्कुल। आरो इजन धान चास रे तो से सब आमे व्यवहार करू छु
0: होई।
1: अमर इजन छोट जन कुडा खुसा करवार लागि मशीन टा नेउ छन से थेरे फेर जहार एकरे खाली चास बास हेउ छे मने करो कि डेडा कर तो से मशीन के ही यूज करी करी से मने इजन जूता कुडा करी देउ छन कहो तो आउ काना तो केते सुविधा हे गला नो
0: होई। आरो इजन विज्ञान अमर चास बास लागि भी बहुत लाभ देला नो अमर चास बास लागि अमर कृषि उपकरण माने जन अछे कृषि यंत्रपाति इगा तो बाहरला बाहरला तार संगे बिहन मान भी बाहरला नुआ नुआ सार मान भी बाहरला।
1: बिल्कुल
0: जेंटा बायो सार कहू कि गुण सार कहू कि अणु सार कहू इगा सब बाहरला रु अमर चास बास टा बने कर हे पारु छे। तार संगे अमर जेन पानी पाग
1: होई होई
0: एछेन का जानी पारु छु जे কালকে বর্ষা হবা কি হপ্তে পরে বর্ষা হবা কি আর মাস বনে করি বর্ষা হচ্ছে কইকি ই কথা আমি ফটকিনা জানি পারুছু
1: বিলকুল বিলকুল
0: আর ই সব আমার বিজ্ঞান করামতি নেই সব সম্ভব হয়ে পারিছে নূয়া নূয়া স্যাটেলাইট মান তার লাগি ছড়া হচ্ছে মহাকাশকে আর সেনু ফটো মান উঠেকি জানি পারুছু যে কেন আড়ে পবনটা যা কেন আড়ে বর্ষা হবা কেতে কিলোমিটার দিয়ে পবনটা আইবা সবু কথা আমি গায়কে জানি পারুছু
1: বিলকুল বিলকুল আর আমার সুন্দরগড়র যেন পানপাগর সূচনা আমি দেউছু এটা ভি আমার পানপাগ বিভাগ আমার সুন্দরগড় লাগে কিরেখানে আছে সেখানে আমাকে আইসে আমি কইসু তার সঙ্গে সঙ্গে তুমি যেন টেকনোলজির কথা কুছ আজকাল মোবাইল সব কিছু খবর মানে আসুছে আমার চাষবাস রিলেটেড যেতে ভি আমার লাইন ডিপার্টমেন্ট মানে আছে সভে চাষী মানকর মোবাইল নম্বর মানকে সে মানকর সঙ্গে টাই অফ করেছেন গোটে গ্রুপ বনাইছেন বা সেমানকে যোগাযোগ করবার লাগি সেমানে ব্যবস্থা করেছেন তো সবু খবর সেখানকে পৌঁছুছে মানে সেটা ভি গোটে প্রকার ইজেন যন্ত্রপাতি হ্যাঁ টেকনোলজি আর ইজেন পান পাগর বিষয় নে ফের সেমানে খবর দেউছেন প্লাস আমার ই যেন মোবাইল রে প্রত্যেক দিন কেনতা কাই খরা রহবা বর্ষা কেনে রহবা কেনে মেঘুয়া রহবা কানা রহবা সবু নিজ নিজর মোবাইল রে নিজর এরিয়ার সেটা সবু সূচাই দেউছে তো সেইটা ভি কেতে সহজ করে দেউছে আমার ই যেন চাষবাস র জীবনটাকে
0: হই তার সঙ্গে রোগ পোক সমস্যা ভি আছে
1: হই
0: আর ই রোগ পোক র সমস্যা ভি ই যেন ফটো কহু কি ভিডিও কহু এইটাকে যদি তাঁকর নে পঠাই দেওয়া বলে সেমানে ভালসে চিনি পারুছন আর তার সমাধান আমাকে কই পারুছন
1: বিলকুল বিলকুল সেটা ভি গ্রুপ রে একা সঙ্গে সে ছাড়ি দেউছন যে যদি মোর ভি অসুবিধা আছে আমি প্রশ্ন পচরাই নেই পারি বইলে ফের মোর সমাধানটা হয়ে যাচ্ছে
0: হই
1: ই বাগের সবু আজকাল হেলানো আর ই যেন যেন জাগানো একর একর নেই করে চাষবাস হচ্ছে তো কিছু জাগানো আমার সরকারি সুবিধারে সে ড্রোন মানে দেলেন সেইথিরে ই যেন সার দেবার হেলা কি আমার ই যেন
0: উষ ছিটবার
1: হই হই সেটা ফের সহজরে হয়ে পারুছে হলে ই বাগের দিনকে দিন টেকনোলজি মানে সাহায্য করুছে সবু ক্ষেত্র নে খালি চাষবাসর কথা নি কইবার তো আমি তার লাভ উঠাবার লাগি চেষ্টা করমা আমি সবুবেলে কেনসি গুটে কথাকে বিরোধ করুথমা বলে আমি তার লাভ উঠাই নাই পারমা
0: হই তো
1: হেথির লাগি আমার দ্বারা যেতে হই পারুছে কেতে আমি ভল ভাবুছু সেই হিসাবরে আমকু কিছি না কিছি ই সবু টেকনোলজি মানকর ব্যবহার নিহাতি ভাবরে করবার আছে
0: হই আর ই মানকর সাহায্য নেইকরি আমার চাষবাসকে আকে নেবার আছে
1: হেলে আমার চাষী ভাই বোন মানে তো করুছন সব কথা সেমানকর মনকে পাইথিবা আজ যা যা কথা হেলা হেলে শুন তো
0: হ্যাঁ দাদা
1: আমি খালি কথা উঠিমা কি আর কিছু শুনমা আমার বৈঠকিন
0: এ দাদা মোর মনের কথা ছিনি পকাল ন মুই ভাবুছে এই কথাটা বৈঠকিন পকামি কইকিরি আমার চাষী মানকর কথা কইছে গা
1: হই হই হই হেলে চলো তনে আরম করো
0: হই বলে শুনু তনে
1: হই
2: নানি জুহার
3: জুহার
2: পহলা করে আপনকর পরিচয় টিকে দউন
3: মোর নাম হচ্ছে শুক্রমণি ওরাম আম গাঁটা হচ্ছে খুডগাঁ আউ পোস্টটা মধ্যে খুডগাঁ
2: তো আপন তো গাঁ গোনারে রহুছন হেলে গাঁ গোনারে রহি করে কা কানা সবু করিছন
3: আমি তো গাঁরে রহুছু মানে গাঁরে তো চাষিবাসী লোক মানে চাষ কাম ফের করুছু তারপরে তার সঙ্গে আউ গুটে মু এমতি জব করুছি অঙ্গনবাড়ি কইকি সে অঙ্গনবাড়ির মু জনে কর্মী
2: চাষবাস কথা কলে যে খরাটিয়া কিছু চাষ করিছন ভাই
3: হ্যাঁ এখন খরাটিয়া মানে কহিলে ভেন্ডি লগাইছু আউ বিলাতি আউ জহ্নি তার সঙ্গে বরবটি ফের লগাইছু
2: তো খরাটিয়া যেন পনিপরিবা সব না ধরলে যে এই যেন খালি খাইবার লাগি করুছন কি বিকা ভঞ্জা বি করছন
3: সেন্তি তো খাইবার সাঙ্গে টিকে বিকবার লাগি ফের নাই বিকলে আউ এতে এতেটা কোন করবা
2: বিলাতি কেতে করিছন
3: বিলাতি মানে দুইটা এন্তি চৌরারে করা হয়েছে
2: তো এটা কেন বিলাতিটা হাইব্রিড না দেশি করিছন
3: এবে তো স্যার মানে সব হাইব্রিড আনুছন্তি
2: যেতে বি সব যেন পনিপরিবা চাষ করুছন খত সার কানা কানা সব দিয়া দুই করছন
3: খত সার তো স্যার বিলাতিরে মানে সেই ইউরিয়া দৌছন্তি তারপরে আর গোটে ডিএপি
2: তথাপি গাঁ গড়ারে রহিছন মানে গোবর খত র ব্যবহার করছন কে
3: হ্যাঁ গোবর খত ফের দিয়া যাচ্ছি
2: তো বেশি করে গোবর খত র ব্যবহার করুছন কে রাসায়নিক সার র ব্যবহার করছন
3: খতটা বেশি রাসায়নিকটা টিকে কম দিয়া যাচ্ছি
2: গোবর খত যেন দৌছন গাই গরু কিছু রখিছন না কানা
3: আমার দুইটা বড় আছে
2: দুইটা বলদরে গোবর হয়ে যাচ্ছে
3: হ্যাঁ স্যার মানে সেই দুইটা বলদরু যে গোবরটা হচ্ছে তারপরে এমতি সময় থিলে কিছু কিছু গোবরটা ফের গোটেই কি আনিকি মানে সেটাকে খত করা হচ্ছে
2: ত তো গাঁ গড়ে তো গাই গরু বেশি রখা যায়সি, গাই গরু বেশি কাঁ করে নাই রখবার,
3: সেটা রখলে মানে তাকে জগিবার লাগি ফের তো লোক দরকার, আমি সেমতি লোক ফের কম অছু, সেইপাই বেশি মানে বড়দ কি গাই রখলে ফের অসুবিধা, সেইপাই দুইটা খালি হড় করবার লাগি রখা হয়েছে।
2: বাকি সবু চাষ কে খালি বলদরে করুছন কি আর কাঁকড়া ব্যবহার করছন?
3: নাই মানে ফার্স্ট তো ট্রাক্টরে হড় করা যাচ্ছে, তারপরে যাইকি যৌ জায়গায় মানে হড় দরকার সেই জায়গায় হড় করা যাচ্ছে, ট্রাক্টরে ফের করা যাচ্ছে আর বলদরে ফের করা যাচ্ছে।
2: জহ্নি বরবটি এটা সব কেতে কেতে দূরকে গলান ফল বাহালান না কানা?
3: হ্যাঁ সেটা ফের এবে জাস্ট দিনে কি দুই দিন তড়ি কি নেইথিলে বিকিবার লাগে।
2: আর ভেন্ডিটা?
3: ভেন্ডিটা ফের সেমতি বাহারুছি।
2: তো এটা তো গলা আপনার চাষবাস বিষয়ে, আর গোটে কুলে যে আপনার জন আঙ্গনবাড়ি কর্মী আন বলি করি, তো আঙ্গনবাড়ি কর্মী হিসাবে আপনার কাণ কাণ সব করবারকে পড়ছে?
3: অঙ্গনবাড়ি হিসাবে স্যার দেখবা গেলে আমি এবে মানে যেটা কি আগ্রু আমি ছটা সেবা কুলে, সেই ছটা সেবা ছাড়ি কি এবে এত কাম দিয়েছেন যা ফলের কি থরক পাই মানে করবা লাগে বহুত কষ্ট লাগুছে, লেখালেখি হি বহুত রহুছে।
2: তথাপি বিশেষ করে কাঁকা কাম সব করেছিলেন?
3: বিশেষ করে কহিলে মানে ফার্স্ট তো হচ্ছে আমার পিলামানকু যে তিন বর্ষ রু ছ বর্ষ মানে এমনি গীত নাচ মাধ্যমে কি খেলনা মাধ্যমে তাঙ্কু পাঠ দিয়া যাচ্ছে, তারপরে রহিলা টিকাকরণ যে মানকু গর্ভবতী হলে কি যে শিশু মানকু টিকা দেবা অছি তাঙ্কু ফের আমি যাইকি কনভিন্স করুছু তাঙ্কু ফের ডাকুছু, আউ রহিলা ওজন আউ এথিরে পুনি অন্ডা দিয়া যাচ্ছে শিশু মানুষ, হ্যাঁ শিশু মানে কি গর্ভবতী অনেক সে গর্ভবতী মা আউ পুনি ছ মাস রু তিন বর্ষ শিশু, তারপরে প্রসূতি মা যে কি জিরো রু ছ মাস ভিতরে অনেক সে মা মানুষ।
2: তো আঙ্গনবাড়ি কর্মী হিসাবে যেন পাঠটা পড়াউছন ছুয়া মানে ঠিক ভাবে ধরি পারুছন?
3: ছুয়া মানে স্যার যে মানে কি এবে খেড়বা ছুয়া মানুষ এত শীঘ্র পাঠ কহলে তো সেমান ইয়ে করবে নি, সেটা হচ্ছে কোন না ছুঁয়া গীত নাচ মাধ্যমে তাঁকু শিক্ষা দেওয়া যাচ্ছে, সে জাঁপার না কি মু পাঠ পড়ুছি না এটি খেড়বা লাগে আসছি কইকি, সেটি মজা লাগুছে কি হ্যাঁ আমি আন্টি এই সব দেউছেন মানে চিত্র হেলা কি যে খেলনা হেলা সেই সব মানে তাঁকু গোটে ভাল লাগুছে।
2: ছুঁয়া মানে ডেলি আউছন কি ডাকি যাবার বি হেসি?
3: নাই নাই কোগু পিলামানকু ডাকি আনবাকু পড়ে, আর কোগু পিলামানকু তা মা মানে আনিকি ছাড়ি দিয়ন্তি, আর কোগু পিলামানে কোহন্তি কি নাই আমি স্কুল যিবু অঙ্গনবাড়ি যিবু এমতি কইকি পড়ে আসুন।
2: আর ছুঁয়া মানে যেন পাঠ পড়ি আসুছন আঙ্গনবাড়ি ন তাকর লাগে কিছু খাইবার সুবিধা নেই করা যাবার কে?
3: অছি স্যার সেটি খাইবার লাগে সুবিধা করা হয়েছে।
2: তো আঙ্গনবাড়ি ছুঁয়া মানকর মা মানকর কানা সব যত্ন নিয়া হচ্ছে সে বিষয়ে টিকে কম?
3: ছুঁয়া মানকর যেটা কি এবে মানে ফার্স্ট তো হচ্ছে গর্ভবতী মা, গর্ভবতী মা যেতবেড়ে আমি জানলু গর্ভরে সে রহিগলা তাঁকু আমি রেজিস্ট্রেশন করুছু তাঁকর ওজন নেউছু আর বিপি সব মানে সেটা চেক করা যাচ্ছে কি এতার মানে পরিস্থিতিটা কেমতি অছি কইকি, যদি তার পরিস্থিতিরে কিছু আমি জাঁপারু তাঁকু আমি পরামর্শ দেউছু কি নাই তোর এই সব অসুবিধা অছি তুমি যাইকি টিকে ডাক্তার পাখে দেখা কর, আর আমার পাখে যেটা রহুছি আমি সেটাকে তাঁকু দেউছু।

0: বীরসু ভাই বলে গীত তো শুনলানো, বলে আজের যেন সূচনা মানে অছে সে সূচনা মানকে চালো দেই দেমা, আর পহিলা করি এই যেন বাজার হাটর কথা কহি দেউ।
1: হই বেলে জনাই দেউ, বেলে আমার রাউরকেলা আখর পাখর বাজার হাট ন আলু কিলো পিছা রহিতিলা 15 টঙ্কা, পিঁয়াজ রহিতিলা 25 টঙ্কা, অদা 110 টঙ্কা নেইকিরি 120 টঙ্কা, লেসুন রহিতিলা 190 টঙ্কা নেইকিরি 200 টঙ্কা, বিলাতি রহিতিলা 30 টঙ্কা নেইকিরি 40 টঙ্কা, বাইগন বি হেন্তা রহিতিলা 30 টঙ্কা নেইকিরি 40 টঙ্কা, ভেন্ডি আর বরবটি বি রহিতিলা 30 টঙ্কা নেইকিরি 40 টঙ্কা, বন্ধা 20 টঙ্কা নেইকিরি 25 টঙ্কা, ফুলকপি রহিতিলা 30 টঙ্কা নেইকিরি 40 টঙ্কা, বিনস রহিতিলা 40 টঙ্কা, গাজর আর বিট রহিতিলা 40 টঙ্কা, সিমলা মির্চা 50 টঙ্কা নেইকিরি 60 টঙ্কা, পপিতা 20 টঙ্কা, মাখন রহিতিলা 30 টঙ্কা, পুটল 40 টঙ্কা নেইকিরি 50 টঙ্কা, করলা রহিতিলা 40 টঙ্কা, কঞ্চা মির্চা 80 টঙ্কা নেইকিরি 90 টঙ্কা, কাঁকের 30 টঙ্কা নেইকিরি 35 টঙ্কা, আর কঞ্চা কদেল রহিতিলা 40 টঙ্কা নেইকিরি 50 টঙ্কা কিলো।
0: বীরসুগা
1: হ্যাঁ দাদা,
0: বাজার হাটর কথা তো কহিলানো,
1: হই হই
0: বলে রহিগলা পাইন পাগর কথা,
1: হুম
0: বলে সেটাকে ভি টিকে কহি দউ।
1: হই জনে দউ, বলে আমার সুন্দরগড় জেলার পাইন পাগ বিভাগ কিরেঠানু যেন সূচনা মিলিছে সেই হিসাব ন আইবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাগটা প্রায়ত সফাই রহবা, হেলে বি কেন কেনতা মেঘুয়া পাগ দেখা যাবার সঙ্গে সঙ্গে বর্ষা হবার সম্ভাবনা রয়েছে, আর যেন তলুয়া পবনটা বহিবা এটা ঘন্টা প্রতি 4 কিলোমিটার দেইকিরি বহিপারে, আর তাপমাত্রাটা সবুনু এতকা 37 ডিগ্রি আর সবুনু কম 24 ডিগ্রি সেলসিয়াস রহিপারে, হে বাগির আর্দ্রতাটা সবুনু এতকা 77% আর সবুনু কম 30% রহবা বলিকিরি সূচনাটা রহিছে।
0: বীরসু ভাই
1: হ্যাঁ দাদা,
0: সূচনা মানকর দেবার কামটা সরলানো,
1: হই তো,
0: আর সূচনা মানকে দেবা উতারু সমিয়াকে দেখলা বেলকে আমার বৈঠকি সরাবার বেল হেলানো।
1: হই তো আমার ঠিকানাটাকে জনাই দেমা গা আমার চাষি ভাই বোন মানকে।
0: হই হই হই, আর সে ঠিকানাটাকে পাই করে সেমানে নিহাতি ভাবে আমাকে চিঠি লিখবে আমার কার্যক্রম বিষয়ে মতামত দেই করে নিকে।
1: হই দাদা,
0: বলে আমার ঠিকানা হচ্ছে
1: ক্ষেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন নম্বর 769042।
0: বলে আজের বৈঠকে নু আমার বীরসু আর মঙ্গলু ভাইকে বিদায় দন্ত,
1: জুহার।
2: শ্রোতাবন্ধু প্রচার কল ক্ষেত খমার কার্যক্রম, আপন মানে এই কার্যক্রম শুণুচান্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর, পরবর্তী কার্যক্রম রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্রর, শুনিপারিবে কিছু সময় মধ্যরে।

0: শ্রোতাবন্ধু নমস্কার। বিশ্বপ্রসিদ্ধ শ্রীজগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রাকু আউ কিছি দিন বাকি থিবা বেলে শ্রীমন্দির প্রশাসন তরফরু কেমিতি চালিছে প্রস্তুতি, ভক্তমানঙ্কর সুরক্ষা, শৃঙ্খলিত দর্শন, সেবা কার্য, নীতিকান্তি ও বিভিন্ন ব্যবস্থা নেই কিপরি প্রস্তুতি আরম্ভ করেছি শ্রীমন্দির প্রশাসন, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কু নেই আজ আম গহণে উপস্থিত অছন্তি শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ কুমার পাঢ়ী। আসন্তু আলোচনা মাধ্যমে তাঁকরঠারু জানিবা আগামী রথযাত্রা পাই শ্রীমন্দির প্রশাসন নেইথিবা প্রস্তুতিমূলক পদক্ষেপ সম্পর্কে। স্যার নমস্কার।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু।
0: রথযাত্রা 2026 প্রথম সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই, তেমন এই সমন্বয় বৈঠকরে কোণ সবু বিশেষ নিষ্পতি নিয়াযাইছি ও শ্রীমন্দির প্রশাসন এ বর্ষর রথযাত্রা পাই কিপরি প্রস্তুতি আরম্ভ করেছি সে সম্পর্কে আমার শ্রোতাবন্ধু মানুষ টিকা অবগত করাইবে।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু। আপনার জানিছন্তি যে চলিত বর্ষ ইংরাজী জুলাই মাস 16 তারিখ দিন শ্রীগুণ্ডিচা যাত্রা বা শ্রীঘোষ যাত্রা অনুষ্ঠিত হওয়াকু যাচ্ছি। এথিপাইঁ শ্রীমন্দির প্রশাসন তরফরু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সমস্ত যেতে বি সরকারঙ্ক অঙ্গ অছি সমস্তে প্রস্তুতি আরম্ভ করে সারে। বিশেষ করে আমি শ্রীমন্দির প্রশাসন তরফরু যাহা বি ঘোষযাত্রাপাই বা রথযাত্রাপাই নীতিকান্তি অছি তা উপরে বিশেষ গুরুত্ব দেউ এবং প্রস্তুতির সবুঠারু বড় পর্ব হেলা রথ নির্মাণ। চলিত বর্ষর রথ নির্মাণ পাই যাহা বি আবশ্যকীয় প্রস্তুতি করিয়া কথা বা সামগ্রী সংগ্রহ করিয়া কথা তা উপরে প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছি। আপনার জানিছন্তি যে এই বর্ষ দেবস্নান পূর্ণিমা 29 জুন 2026 পড়িব এবং এথর যেহেতু যোড়া জ্যেষ্ঠ পড়ুছি তেমন সেইপাই এই বর্ষ নেত্রোৎসব বা নবযৌবন দর্শন 14 জুলাই পড়িব এবং উভাযাত্রা অছি 15 তারিখ দিন, যেদিন কি রথ আজ্ঞামাল বিজয় হব এবং শ্রীগুণ্ডিচা যাত্রা হব 16 জুলাই। তারপরে হেরা পঞ্চমী দক্ষিণ মোড় সন্ধ্যা দর্শন হয়ে বাহুড়া যাত্রা চলিত বর্ষ 24 জুলাই অনুষ্ঠিত হওয়ার যাচ্ছি। তা পরবর্তী দিন অর্থাৎ 25 জুলাই সুনাবেশ, 26 জুলাই অধরপণা এবং 27 জুলাই 2026 নীলাদ্রি বিজয় সহিত চলিত বর্ষর ঘোষযাত্রার যাহা বি প্রমুখ নীতিকান্তি সম্পন্ন হব। এথিপাই যাহা বি সমন্বয় করার কথা আমি শ্রীমন্দির প্রশাসন তরফ আরম্ভ করে সারিছু। আপনার সূচনা নিমন্তে কহবি রথ নির্মাণ পাই যাহা বি দরকার রথ সংহিতা অনুসারে নয়াগড় বর্ণখণ্ড অধিকারী সেতিরে যোগসূত্র রক্ষা করে আমাকে প্রতবর্ষ রথ নির্মাণ পাই 865 খণ্ড রথ কাঠ দরকার পড়ি থাকে এবং চলিত বর্ষ যাহা বি আবশ্যকীয় রথ কাঠ রথ খোলা পাই এবং আমার খপুরিয়ার যে স মিল অছি বা করত কল অছি সেতিরে সেমানে প্রায়তঃ যোগাই সারলেনি এবং বাকি যাহা অছি তাকু আমি আমাকু সেমানে প্রতিশ্রুতি দেইছন্তি ঠিক সময়ে তাহা যোগাই দেবে। রথ কাঠ সহিত রথ নির্মাণ পাই আহুরি যাহা বি ব্যবস্থা করিয়া কথা আমার পরম্পরা অনুসারে তাকু আমি করি সারিছু। আপনার জানিছন্তি যে অক্ষয় তৃতীয়া দিন রথ নির্মাণ কার্যর অনুকূল হয়ে থাকে এবং তা পূর্বর শ্রীরাম নবমী দিন করতকল যে অছি কটকরে সেটি রথ কাঠর চিরট অনুকূল মধ্যে হয়ে সারিছে এবং পরম্পরা মোতাবক রথ নির্মাণর যে মহারণা সেবক অছন্তি, ভোই সেবক অছন্তি, কমার সেবক কিংবা রূপকার সেবক সেমানক সহযোগে শৃঙ্খলার সহিত রথ নির্মাণ কার্য আগেই চালিছে। এবে বাকি যাহা বি দিবস গুড়িক অছি সেথিরে আমি আশা করিবা যে যাহা বি হবা কথা ঠিক হিসাবে হব শ্রীক্ষেত্রে হৌরি তিথি দিন প্রতি রথর দুইটি নেখায় চক অখ সংযুক্ত করা হচ্ছে তেমন মহাপ্রভুঙ্ কৃপার সবুকিছি ঠিক হিসাবে সম্পাদিত হচ্ছে এবং রথযাত্রা নিমিত্ত যাহা বি অন্যান্য দ্রব্য যোগান অছি নীতিকান্তি পাই তার বি আমি সুব্যবস্থা করে সারিছু।
0: তবে রথ কার্য তো আগেই চালিছি, আগকু রথযাত্রা পূর্ব বর্ষ মানক তুলনায় ভক্তক সংখ্যা তো শ্রীমন্দিরের যেমনি বড়ুছি এ বর্ষ আহুরি অধিক হব, তবে শৃঙ্খলিত দর্শন বা শৃঙ্খলিত নীতিকান্তি পাই অন্য সব সেবা তো নিজক মানক সহিত কিভাবে সমন্বয় রক্ষা করা যাইছে।
1: রথযাত্রা হোক কিংবা শ্রীমন্দিরের যেকোনসি যানযাত্রা পর্বপর্বাণী হোক শ্রীমন্দিরের সেবক মানক সহিত আমার উত্তম সমন্বয় এবং সহযোগ নিহাতি জরুরি। সেইপাই যাহা বি আমি যোগসূত্র রক্ষা করিয়া কথা শ্রীমন্দিরের ছতিশা নিযোগ জরিয়ারে এবং যে সেবা সম্পৃক্ত যে নিযোগ অছন্তি তাঙ্ক সহিত আমি ব্যক্তিগত ভাবে এবং আনুষ্ঠানিক ভাবে তাঙ্ক সহিত যোগসূত্র রক্ষা করু। জেলাপাল স্তরের ମୁଖ୍ୟ ପ୍ରଶାସକଙ୍କ ସ୍ତରରେ ଆମ ନୀତି ପ୍ରଶାସକ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ସମସ୍ତ କର୍ମକର୍ତ୍ତାଙ୍କ ସ୍ତରରେ ଆମେ ବିଭିନ୍ନ ସମନ୍ୱୟ ବୈଠକ କରିଥାଉ। ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ ସେହି ବୈଠକଗୁଡ଼ିକ ଆରମ୍ଭ ହୋଇସାରିଛି ଏବଂ ବିଗତ ଦିନ ଭଳି ସମସ୍ତ ସେବାୟତ ନିଯୋଗର ଯାହା ବି ସହଯୋଗ ରହିଛି ତାହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜାରି ରହିବ। ଆମେ ଆମ ତରଫରୁ ସମନ୍ୱୟ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ମହାପ୍ରଭୁଙ୍କ କୃପାରୁ ଚେଷ୍ଟା କରିବୁ ଏବଂ ତାଙ୍କରି ନିର୍ଦ୍ଦେଶରେ ଏବଂ ତାଙ୍କରି ଆଶୀର୍ବାଦରୁ ସବୁକିଛି ଠିକ୍ ହିସାବରେ ସମ୍ପନ୍ନ ହେବ ବୋଲି ଆଶା କରିବୁ।
2: ସାର୍, ଏଥର ଆମେ ଦେଖୁଛୁ ଯେ ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର ଯାହା ପ୍ରଭୁଙ୍କର ଜନ୍ମବେଦୀ ତାହା ଦେହରେ ବହୁତ ନବକଳେବର ହେଉଛି, କିଭଳି ଭାବରେ ସେ ଭକ୍ତଙ୍କୁ ଆଉ ଏଥର ନୂଆକରି ଜଗନ୍ନାଥଙ୍କୁ ସ୍ୱାଗତ କରିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ?
1: ଶ୍ରୀ ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର ଆମ ଘୋଷଯାତ୍ରା କାହିଁକି ଆମ ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ମହିମା ଏବଂ ଯାହା ବି ତାର ତତ୍ତ୍ୱ ଅଛି ସେଥିରେ ଅଙ୍ଗାଙ୍ଗୀ ଜଡ଼ିତ ଏବଂ ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିରରେ ହିଁ ହେଉଛି ଆଡ଼ପ ମଣ୍ଡପ ବିଜେ ହେବେ ଠାକୁରମାନେ ଯେତେବେଳେ ଘୋଷଯାତ୍ରା ସମୟରେ, ଏବଂ ତାହା ହେଲା ଶ୍ରୀଜୀଉମାନଙ୍କର ଜନ୍ମବେଦୀ। ତେଣୁ ତାର ଯାହା ବି କିଛି ଉନ୍ନତିକରଣ କରିବା କଥା ଆମେ ପରିକଳ୍ପନା କରୁଥିଲେ ତାକୁ ଗତ ବର୍ଷଠାରୁ ଆରମ୍ଭ କରାଯାଇଛି। ଗତ ବର୍ଷ ଘୋଷଯାତ୍ରା

শ্রোতা বন্ধু, সিনে সঙ্গীত কার্যক্রমে এবে শুণন্তু শেষ গীতটি। তমাশা কথাচিত্র গীতটি কণ্ঠদান করেছেন লক্কি আলী।

শ্রোতাবন্ধু, এই গীতটি সহ শেষ হল আজির সিনে সঙ্গীত কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির ঝুম তানানা কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। এবে আসন্তু শুণবা শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে আজ ডক্টর প্রভা আত্রেঙ্ক দ্বারা পরিবেশিত শাস্ত্রীয় গায়ন রাগ মধুবন্তী।

শ্রোতাবন্ধু, শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে আজ শুনলে ডক্টর প্রভা আত্রেঙ্ক দ্বারা পরিবেশিত শাস্ত্রীয় গায়ন। আকাশবাণী রাউরকেলা স্টুডিও ঘটির সময় বর্তমান রাতে 11টা হওয়া যাচ্ছি। এবে শুনন্তু হিন্দি সংবাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি।